সমশ্রোতাকে সাদর সম্ভাষণ জনাই মুকলি করা হয়েছে আমার আজির প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচার করা হয়েছে মিডিয়া মুইভর 289.9 মিটার, 1035 কিলোহার্জ আর ডিএরএম ফ্রিকুয়েন্সির 1026 কিলোহার্জ। লগতে আপনাদের আমার অনুষ্ঠান নিউজন AIR মোবাইল এপটো শুনবলে পাবো।

নৈপরিয়া বতাহত আউল বাউল তোমার চুলি, মোর কামিজর বোতাম মেরিয়াই ধরে, তারেই দুই এডাল খাসি থওয়াল ফুলে, স্মৃতি বলি হৃদয় খুলি, তুই মুক আভুয়া ভারিলা, মোর হৃদয় খননি তোমার খন দিম বলি, সেই যে গোলা মোর বাবে তুমি অনামিকা হয়েই

0: ইমান পৰে শ্ৰোতাসকলে নিগিতা দাসৰ কণ্ঠত লোকগীত শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। প্ৰিয় শ্ৰোতা, এতিয়া শুনক সংস্কৃতত বাতৰি ৰিলে কৰা হৈছে দিল্লী কেন্দ্ৰৰ পৰা।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তা। সর্বোচ্চ ন্যায়ালয় অষ্টাদশ বর্ষাদূনানাম আপরাধিক হীনানাম ছাত্র প্রদর্শনকারিণাম সদ্যহ মুক্তেহ নির্দেশম প্রায়ক্ষত। সম্বৃত্তে কোলাহলে রাজ্যসভায়াঃ কার্যাচরণম আদিনায় স্থগিতম। অপরত্র লোকসভায়াম পরীক্ষাপত্র প্রকটন বিরোধী সংশোধন বিধেয়কম আলক্ষ্য সঞ্জাতঃ বিচার বিমর্শঃ। এয়ার ইন্ডিয়া সংস্থায় অমৃতসর বিমানপত্তনে ইজি কনেক্ট ইতি হব এন্ড স্পোক প্রতিরূপম প্রবর্তিতম। অনেন তাবত পঞ্জাব রাজ্যম সপ্তবিংশতি অন্তারাষ্ট্রীয় গন্তব্যৈঃ সহ যোক্ষ্যতে। झारखंड राज्ये षड्भिः प्रमुख गणनायकैः सह षोडश माओवादिनः सुरक्षाबलानां समक्षम् आत्मसमर्पणम् अकुर्वन्। सर्वकारेण अष्टादश राज्येषु केन्द्रशासित प्रदेशेषु च साइबर अपराध प्रकरणेषु ईशून्य एफआईआर पंजीकरण प्रणाली प्रवर्तिता। दक्षिण जापाने 7.1